0: উপস্থিতি কেন্দ্র 8, বিগুচার ঢ্যাঙ্গর ডাঁড়া গৌরীশঙ্কর উপস্থিতি কেন্দ্র 9, গৌরীশঙ্কর 7 নাজিং থামিচাগু উপস্থিতি কেন্দ্র 10, সেবা কেন্দ্র কোকারি বিগুয়ার থামিচাগু মাগা পৌয়া উপস্থিতি কেন্দ্র 11, কৃষি উপ সংকলন কেন্দ্র সৈলুংটিন বাখুর কাটাকুটি উপস্থিতি কেন্দ্র 12, বীরেন্দ্র মাবি সৈলুং 5 কাটাকুটি
1: ফসকু উপস্থিতি কেন্দ্র 13, সেবা কেন্দ্র কো কার্যালয় সৈলুং 6 গুটফানি ফসকু উপস্থিতি কেন্দ্র 14, সাউতে মাবি সৈলুং 7 কালাপানি নামদু উপস্থিতি কেন্দ্র 15, সেবা কেন্দ্র কো কার্যালয় 32 6 নামদু মারবু উপস্থিতি কেন্দ্র 16, 32 7 ওড়া কার্যালয় মারবু মৈনা পোখরী উপস্থিতি কেন্দ্র 17, সেবা কেন্দ্র কো কার্যালয় 32 5 মৈনা পোখরী মেলুং র তামাকোশী গাউঁপালিকা উপস্থিতি কেন্দ্র 18, তামাকোশী 3 দুহে বজার র লিসংখু পাখর উপস্থিতি কেন্দ্র 19, সেবা কেন্দ্র কো কার্যালয় লিসংখু পাখর 5 মুড়ে বজার সিন্ধুপালচোক।
2: মিতি 2083 সাল অসোজ 4 গতে আইতবার, ভীমেশ্বর নগরপালিকা 1 উপস্থিতি কেন্দ্র 20, ভিনপা 1 মশান ডাঁড়া ছেমাওতী দোলখা, ভিনপা 2 উপস্থিতি কেন্দ্র 21 ভীমমাবি ভিনপা 2 দোলখা বজার, ভিনপা 3 র 6 উপস্থিতি কেন্দ্র 22 কালিনচোক মাবি ভিনপা 3 চরিকোট, ভিনপা 4 উপস্থিতি কেন্দ্র 23 সর্বমাবি ভিনপা 4 টহলে, ভিনপা 5 উপস্থিতি কেন্দ্র 24 মহেন্দ্রোদয় মাবি ভিনপা 5 মাটি, ভিনপা 5 উপস্থিতি কেন্দ্র 25 ভিনপা 5 নয়াপুল বাজার, ভিনপা 5 উপস্থিতি কেন্দ্র 26 বুড়া ভীমসেন মাবি ভিনপা 5 কিরাতি ছাপ, ভিনপা 7 উপস্থিতি কেন্দ্র 27 কুটিডানা মাবি ভিনপা 7 মকৈবাড়ি, ভিনপা 7 উপস্থিতি কেন্দ্র 28 কুপ্রি প্রাবি ভিনপা 7 কুপ্রি, ভিনপা 8 9 উপস্থিতি কেন্দ্র 29 দেবী মাবি ভিনপা 8 বোঝ।
1: মিতি 2083 সাল অসোজ 10 গতে শনিবার, কাঠমান্ডু উপত্যকামা রহেকা শের সদস্যহরুকা লাগি নিউ ত্রিশক্তি পার্টি প্যালেস পেপসিকোলা কাঠমান্ডু। মিতি 2083 সাল অসোজ 13 গতে মঙ্গলবার, মুখ্য নির্ণয় প্রমাণিত সংস্থাকো মুখ্য কার্যালয় ভীমেশ্বর নগরপালিকা 6 চরিকোট দোলখা। নোট, এস সহকারী সংস্থাকা সবই স্থানমা হুনে সাধারণ সভাহরু বিহান 9 বজেদেখি দিউসো 4 বজেসম্ম সঞ্চালন হুনেছ।
0: সাধারণ সভাকা প্রস্তাব তথা কার্যসূচীহরু আর্থিক বর্ষ 2082-83 কো অধ্যক্ষকো প্রতিবেদন, সচিব দ্বারা প্রস্তুত আর্থিক বর্ষ 2082-83 কো বার্ষিক প্রগতি প্রতিবেদন র আর্থিক বর্ষ 2083-84 কো প্রস্তাবিত কার্যক্রম, কোষাধ্যক্ষ দ্বারা প্রস্তুত আর্থিক বর্ষ 2082-83 কো আর্থিক প্রগতি প্রতিবেদন র আর্থিক বর্ষ 2083-84 কো প্রস্তাবিত বাজেট, লেখা সুপরিবেক্ষণ সমিতি কো তরফবাট প্রস্তুত আর্থিক বর্ষ 2082-83 কো প্রতিবেদন, আর্থিক বর্ষ 2082-83 কো বাহ্য লেখা পরীক্ষণ প্রতিবেদন তথা আর্থিক বর্ষ 2083-84 কো আর্থিক কারোবার কো বাহ্য লেখা পরীক্ষণ কালাগি লেখা পরীক্ষক ছনোট র পারিশ্রমিক নির্ধারণ বিনিয়ম কার্যবিধি নিয়মাবলী সংশোধন র পুনর্লেখন সহকারী একীকরণ থপ প্রস্তাব প্রশ্ন র সুঝাব একাই নির্ণয় প্রমাণিত প্রতিনিধি মুখ্য নির্ণয় পুস্তিকা প্রমাণিত প্রতিনিধি র বিবেক।
2: থপ জানকারী কাগি শির সদস্য জীবনলাই বার্ষিক প্রতিবেদন অধ্যয়ন গর্ন সহজ বনাউনকাগি সংস্থাক ওয়েবসাইট www.milijuli.coop.np ইউটিউব চ্যানেল @milijuli কালিনচোক শাখোস 6358 র ফেসবুক পেজ মিলিজুলি দোলখামা অপলোড গরিনেছ। শির সদস্যহরুলে অধ্যয়ন গরি সংস্থাহরুলাই কেই সল্লাহ সুঝাব দিনুপর্ণে ভয়েমা সাধারণ সভা অবধি ভিতর ভৌতিক রূপমা উপস্থিত ভই সুঝাব ফারম ভরের ওয়া গুগলমা উপলব্ধ গুগল সিট ফারম ভরের ওয়া সংস্থাকো ইমেল milijuli50.sakos@gmail.com মারফত দিনকা লাগি অনুরোধ গরিন্ছ। সাধারণ সভামা শির সদস্য মাত্র উপস্থিত হুনুপর্নেছ। ঋণকো কিস্তা র ব্যাজ বুঝাউন তথা নিয়মিত বচত বুঝাউন বাঁকি ছ ভনে বার্ষিক সাধারণ সভা ভন্দা অগাড়ি নেই আফুলাই পায়েক পর্নে সংস্থাকো মুখ্য কার্যালয় ওয়া সেবা কেন্দ্রমা নগদ তথা চেক মারফত র মোবাইল ব্যাংকিং মারফত বুঝাউন হুন অনুরোধ গরিন্ছ। সদস্য পহিচান ফারম ভর্ন বাঁকি শির সদস্যহরুলে নাগরিকতাকো প্রমাণপত্র র রাষ্ট্র राष्ट्रिय परिचय पत्रको प्रतिलिपि तथा एक प्रति फोटो ल्याई पाएक पर्ने संस्थाको मुख्य कार्यालय वा सेवा केन्द्रमा गई भर्नका लागि अनुरोध गरिन्छ।
1: कुनै दुविधा भएमा वा जानकारी लिनु परेमा संस्थाको मुख्य कार्यालय तथा सेवा केन्द्रहरूमा सम्पर्क गर्नुहुन अनुरोध छ। थप जानकारीका लागि संस्थाको फोन नम्बर 0449 497 4219 4215 39 र 4213।
0: मिलेजुली कारिन्चोक बचत तथा ऋण सहकारी संस्था लिमिटेड सरीकोट दोलखा।